Diego, 29-30 i rinne mak musik i det. Og se artiste rot nei. How title always with you. Sempre i hebo. Oh, ans ne banega, sempre amutu ko i manega. Amus latin inglés na klesi ne, ladung atene, ladung komprene, komprene, si. Neve hirene mak musika tur mai ta kontinua lena fate mensajen sira ina bena fate ato agradece ba mau bin ciro tu nebe mak manteng serona hela radio liberale dili lili wa kompanya le programa kala murak amu tu ko hawa belung maris iha kalang itane nebe kalang dia ko mau sebanu bin dela mota ane bin sela bin ela nama san mau pedro de jesus mau no ana mau malak ana mau rui ana mau nazar Faria, nomos abing Tersia. Thank you Barona, servisu dia kene sang lutu bana saunia mana. Oh si Zé Guterres, no se lukta habla mención o nara bon aiti. Tur mai ta kontinua cek mensaje sira ia sturi ta kontinua lena fatin ba uvintis rona nain radio liberare sira hotu ne bemo kordan setilu hela mai radio liberare dili iha kalang itane. Nebe mensaje sira lukta ho si semane Husi Eldori dia mau file le fuan ba kolega zenya fuan moras lo stan ba doben fo para ai moras moras duni ema domi tie ma kita kita ne fier to ma kita foto tie ba ni ma ikus ma ni ta ka fale o kanek ne ma sla ba ti de entrega ba mo roma kai nebe forsa na fate coraggio na fate karek si sinu gresi da kulian karek Poco falcielo con troca ne posiso. Se caro buat cielo con aquel yankar que en esa memoria de baita bote. Jeje, memoria, maxo. Tirfa el maitán, telefa el itán, Abrigero Mares, va equipa, Radio Liberare, la Radio Liberare toma mac putarona música always with you. And I love you Radio Liberare and you. Hey, love you too. Hey, Radio Liberare, Adomimos ovinti cirahutum. Li falita ngusi fina dia musik yang monoklai. Yaki, bele. Nebe hentuan. Usi faria dia mau vele li fumba mau rozer nebe maka gora stres ya lane. E koraje na fati, bo melores na fati. Puati dala lauk domi maka nisane na. Tena na prende ya domi ema idea. Tam konsekuensi ya, tenki simu realidad. Tena na domi ema idea. Pronto, prepara mas huang atu nisimu kanek. Sekarang ni akan lebih baik dengan masih tersebut di keluar dokan hak hidup. Selai akan lebih baik. Lagi harus tahu kau, lagi harus tahu maromaki. Tiru file mai tak husi monor, toka musik atau sofra ini mai lay. Agora hau ni dobe fain para hau ni. Si rada dobe para sana koraja na fatin bayi mioto, buat milores na fatin bayi mioto, forsa na fatin. Forsa na fatin bayi mioto, lalauk domi makan esane. Label tau prioritari pa ita bot ini problema refere entre ita bot ni roni relasaun nebe maka relasaun oligasaun kotuana mebe koko adian koko uza tempo para lua tenia label tau importanti lipa problema refere ne nebe forza na fati encoraja ita nia hoi tene manera rasi kal kontenta tene manera rasi tia kliu depois tia ita kal kontenta ni antia depois nia kara kata maifela itu maifel ya Depoisnya lau. Emu salah susu beng. Kunisi salah em. Kar kata my file more. Apa kar kita udah balikan file. Iya bat ya. Li file teman. Toka musika sofra una bah. Hawa gora hau ni adobem para hau ni. Hei. Atu kuliah saya deh bah. Hei. Forza na fatim bemo teman. Toka musika sofra una bah. Hawa gora hau ni adobem para hau ni. Hei. Usi esu. Husi ekru dia berarti husi kakak Reti bilang malam kemarin siapa kabar su? Ya malam juga kakak Reti bagaimana kondisi malam ini kakakku? Terima kasih ya udah dengar malam ini. Bawa mam boleh fon balik yang natu nebe maklau saya lah date nih lah bela lah orang narang kata kalau bela ransu salah. Saya itu ransu salah makita nih alok saya atu tuh Tamannya ransu karek tengki atene an. Simple as that. Usi ino dia bonati ma ajuda to kala musika ha judul solete makatene no craik mak
Tarutung so leten latene so dia bu makatene ai musikan snefal ya dia kursi dah ya thank you by pri le fali tan bono mau har dia kalai usama mantus kosas agradece baloroin dia kelo usama mau fali dia kalai kondisi buruk bos mana yang buruk bawah atau atas maksudnya sakit kepala atau yang jantung atau mana kaki bahasa saya itu tidak jelas atas yang bawah semuanya sakit-sakit mulut saya itu jaga saya jaga tidak bisa berjaga-jaga sama nih Pak. Kalian dia mau sih ya kalian dia mau sih mau sih tanpa lipa Maris ni telefon ni tu dan dia mai. Ya ma. Thank you mai. Noli Falita, selain mantok ke musika dahur red mai reca dia ka mangku dahur mos dia. Oin fresh le det, oin fresh le to krai. Ye oin mos fresh krai mos fresh ya na mang mar. Maksud krai ki dene ma fresh fale ba ma. Asraung ka dene bene. Amam skuler biru fale na ma. Hey, thank you na ma. Thank you atur oin fresh ba. Imi otu mak dia. Selai. Mama jira fali fuan ba aling nino nebe mak na oke la de tau ni boxer ne. Ay ma. Oke, mau lai. Tuda musik yang monok. Musik yang monok kita prepare kita tugas, Daur parah beli ke stres, tidak mau. Tahu daurun apa? Ih, kalma itu ansa mau. Ih, sabar sama mau. Kuh, nebe korasi nafati na mau. Forza nafati. Usik ba ni halo baita bot. Loron siluk ema siluk se halo ba niya. Tamane, intrega balai tenet. Basa gaya kakak, Bona mam, bang nail diam. Bona mam, fuli fuan ba. Mama mitu nebe makagura tur bilang hodi haniruk hela aine. Maliru ne, thank you haniruk dunu. Kuidaru tunu tu fali de fali makne. Tunu saida ba. Mam, bono ti, ajuda fuli fuan ba. Kolega, shipolo agora morasela laku himai muruk. Nebe, koraze na fati. Bomelores na fati ba kolega nebe makurjam. Mora sela ne. Espera kata ksa ori bela rekopera la lai siya tempo barak nilar. Narang kata ki mai muruk Usi Adeli ya diem. Bona ti mam fuelo para bens ba au ni aling wewe. Nebe mak oi halo tinang para bens ba niya. Usi oni diem. Bona ti mam bona ti. Usi zemaris diem. Bona mam bona mos. Mau ni telefon ne. Toda hele lecha mam. Debe ama usik ba. Iten trega ba. Lai tendet. Mungkin. Nai se preparel ema nebe mak fer faiti lu beta bot. Tamane ni nebe mak usi kita bot dal rumah ni ala usi ta bot ni zora. La usi ta bot ni zora. Tamane dia kliutang. Ni saya antes dia kliutang. Duke domin tene domin buras bebek. Ikus mak ni ala ifal ne kala dong furak toan. Tamane usi ba. Ni ala antes dia kliu. Ni para saiti amoras ati be. Amau ni ala ransidu. Duke lorong ikus makare pende. Request musika tetun domi hanesan liling. By Lily Ribeiro. Dia. Bele hingga lah ma. Ya Australia sempre akompanya bele to sim bele. Nebe servisu dia. Kudaduan di dia. Paman siro hotu. Nebe makur tang hiel Australia neba. Kudaduan. Kita lua servis koleng karek ba umma deskansa la bele ba let be umma bocir kudaren buca la tia butik leuk tia ising ne butik leuk tia Kamari satu lagu kok buat kita persalang kupan oho take care kakak. Livalitan, kamari satu lagu. Oke, bono usi reviana dia. Bono mau tudel musik mah yang ni ama amru amak tur mesa kelane. Kalan dia ba maho, nebe makrona hela ihe kalane. Bono mau putar la musik ulang tahun ba ne mau Agustino nebe maka vila ona ba mundu selu. Nebe ba famile sirohotu. Coraje na fati, forza na fati.
Lifali tang usi siga di yang bono ati usi er merah puru ya Korea di bahadir. Wow, thank you ba Korea wan siro tu. Korea siro tu ni mak biasa noi mak kuma bot tu mak bot itu. Mak bot tu mak bot. Kuda tu filem ay mana siro tu dik mau orang ni hehe be. Airport tu ni ba. Langsung potong usi leten tokraik mana be. Kuda tu. Emania. Hehe. Tapi le foy mar biru. Max nie be tiru hela monok sa he diak sa kalma ita tu gasa mam kalma mam live valitang antana musika daur ne ba haula tan losti ona ne i la tan losti ona galai sa eti mam is nie fol ni mam kalma tu ansa ona mam folai musika dobe mai hau rona hela ne obrigado mam espera kata mam contente ya mutu ko anzu de gor i hela leyan. Amin, espera kata kenai. Bele simunia no perduania. Hatune bela mutu ko nia ia leteng asba. Maske. Ninia isi makla hamutu ko na familia sira. Mabe ninia klamar. Saya mutu ko familia sira otu na kompanya familia sira otu. Nebe koraja na fatim bak familia sira otu. Gas musica na mão, gas ou no baixa. Ixi, calma e tu ansa. Usi, baby, tilha, mami, dian calandiek mão, diega lá e calandiek mos, bani bien tilha. Ok, gas musica na bosco, baixa. Mão, mos, alujeto, Justin Bieber fali, comem, bam, mos, aloi, oin fali. Mensagem nela, bele taca, mensagem mos, gosta taca, fali, né, na mão, amin. Atu mensajen mai kare klebele ta kata ma mensajen barak lo sa uza akun seluk ma kle ta ma mensajen kanu ta ka ma kauni mata la kon haula le level fo salawat le mensajen kare open tire che mensajen la dun segredo de sa hani sa kolek ser seluk ni lo ke tire che para bele rega ma un kanta malisia lai ma hau kanta latini da tebis ni maromak ni so musik ini so toka det bele au kanta fale ras kalau sama au kanta gore be maiki mai mixer ini bele at bono mau gas musik ana mono kona sa ide da mai usu ne wi yo wala si da ufante radio mane bono mau gas musik mono kona sa diaksa ne bia mau mes Fue la bonati ba colega la e Cardoso va bonati la bania. Okay, usi fina dia bonati ma un dia que la ajuda toca la musica, papa neka mama, dia. Fan ira ma, he ma. La fan toc ira ma, la fan toc para di de. Au kulian sini de ma, la fan de ma. Amnia servicio, amnia radio, amnia idene liga ba servicio niang. Office niang. Hawa ni sama servisu ala una kena ade responsabilit. Hau fana gora abana ba hei iye be hotel be korane bane. Bona maung didi kele muzika ele ba ide mai ami makia mai iha ilok. Ilok wan sida ba diak ne mako fresh ba Bona maung diak lai uzi alie sempre diak. Maung ajuda follow back ba. Kap kala hau nonton hela maung ni live. Uzi abake diak. Nema kau be follow Ok. Abake. Sorry abake Oliveira. Ane bin Oliveira diak lai. Ane bin Oliveira. Bin Oliveira tu be atu sosa ga. Ihi atu sosa ga. Ide foi mane amnasa reket ni alaite bana beba o buka bala hetan falene oi e mane alaite fal bana bi oliveira die kala ne bi oliveira ake thank you ba kurasan wane au die ma wisa ma on die kala he grades ba lorong oi ana ma feliz ya bono tiene ma salam ei ne bi ma sira ma ona ka sida kana ma Lifalitang, hey, mau nodi, mau toka musika daro na ba, kompanya la ozori ma kalo la moro ne, kalma itu ansa, musika bara close, mensaja mos bara close ne, awalai tiri tu na ba, Lifalitang, iya, ini malam rame besar, iya. Ya kakak, ya terus, ya terus.
Kakak, atau lanjutnya bagaimana? Kata bagaimana saya ini bahasa saya itu susah banget. Tidak susah sih, tapi saya omong itu yang tidak jelas. Bikin orang itu ketawa, pegang perut yang atas sampai bawah langsung ihihihi begini. Ihihihi begini. Ihihihi. Mau manis tewis nih, mau manis loh tewis nih uzura. Mai mai fo hanti ha mai aki ek diha uba. Sore kuli ali maret ne para lene tu eh. Ozi kastor diam bono tina mau azura fo ela para besba mau analo shepere ma koi halo tina para besba nia. Mau fo ela lifun ba mau mastor mera ne be ma problema halo nia dobe. Ii problema lete ma kladi ek ne. Problema bele problema narang kata la bela sai jurus ba malu fali eh. La bela sai jurus ba malu fali ma kne uzura ma mane. Ime sai jurus ba malu ma ke min tebe malu serkel malu fali eh na ema roma. So lete ma kate ne be problema bele problema. Mas ma kne narang kata la bela faita bot ne ne relasam bele to kari problema makas kari koko iri dal refreshing banian problema bebek ni parti de diek si hau tak maka faita na relasam au zura mamani diek mang kulia lo situang hawa kia kires mang ne hau kulia tebe sa zura sama kia kia hausa mang marga sona musike sa diek sa. Masto agora stress los man. Ay, coraje mbania, masto, wey. Ay, fo música malicia la tamba y atauru. Man, fo música malicia la tamba tamama y atauru hore life ne. Die kalan die batauru en siro tu buana iti. O si no iku, no izim, no ikama. Ok, thank you barona. Mama, mnasa la. Ay, ser lok mai hau OTW agora tebes ni. Oke, lokasi ihe udi laran Rafa. Bele mai hei hau portau. Liu falitang, oke, kalma saya bosku. Ya, saya itu kalma. Oke, maam bonitu los. Maam bonitu los. Hau maka kiek deit bah, bele sya. Konforme sa sema kuluk dada rifa sema kuluk bela kia kwasa hau tau kema hau hambot mane fera rais kuke rua mane hau tau kau kia kimi mane ujura ne maam fuele lefuan balu mai hau maklakong hau ni kolega diek tamba etan tia kolega fongona ai ana maam korajan baita bote mboha maloris baita bote husik ba. Ni halo dek mungkin kita beli ni emane kacang lupa kulit ni halu atau mak kita ni diak sirane nabe usik wa entrega balai ten dek karik ni ane seniona abi mesti yang kemudian abingnya karakter kok ada kau sini ya lorong rumah ni sibuk kita bot kolega nabe mak fon kunese nol kolega nabe mak kunese antes lah nesong paling diak lini paling ide antes ni mak diak. Kolega balon ni darum balon ni gosta profeta ita mane. Hausura nesa. Mau manis lo stebes ne hai zura. O sine lo diam bon man tu de la musica mai ami macrona la mau ni lian nesa baby zunilia mambo ho leonito. Oke, selamat malam terus. Iya, mensajem barak los. Ago si zano dia foi le fu ide ba zoni betu rema ne be mako gora sofre la ne. Ei coraje na Fatim bani ya. Ake usi Laurentinha bona na ma un dia que la sempre dia. Ake kulia para kle musika un hai. Kalma itu ansa. Smai tamasia kos ni. Sida wala yo nomane. Bonati mam, bonati mos. Mam tona musica mai una ba. Moro basic ta sa una mos musica si da ukta mane. Mam hanti lai bosu ti lai ba mak to kata musica sa mam. Eh, didi kala musica ma adu, didi kala musica. Mai ami mak tur hela ihe ayang geprek. Doben, se hetan doming iden. Doben.
ও ডবেন সে হেতান ডোমিং ইরা ও ডবেন সে হেতান ডোমিং ইরা অনাই দিয়ে ডবেন সে হেতান জয়া ইরা ও জয়া ফালি জয়া ফালি সরি স্পেশিয়াল বা ফ্যামিলিয়ার ফ্যামিলিয়াল এম সি সির ও তো দিয়ে বেলে তুরে ওয়িং বেলে কক ককবে ককবে আই এম গেপ্রেক আমি মানাস নেমা গোস্ত না মাংকু গোস্তু এলাইতেন মানাস ইয়ে ক্রাইক এবার থ্যাংক ইউ বেলা হ্যাঁ তো ডিপোজ দিয়ে হতো মা কিতা কম্পল বেশি কোন হেলে দিত না উমা ওর হাতের মিনা এবার এগারো শেষে মা কেন বা নেবে কালান দিয়ে বা ফ্যামিলি বহুত এল এম সি সির হতো মা মস লিয়ান দিয়া কি লিয়ান দিয়ে ফলে নেবে মানাস ইয়াক রাইক নেবে নে ওকে এগোর আমি কিছু কে আয়াং গে ব্রেক মাংকু দিয়ে কন্টিনিউ আমাউ সিরা কন্টিনিউ আমাউ সিরা লাউরেন তিন দিয়ে বেলে গে মাম বেলে ফয়লা মুজিকা ইডা নারান দেচ্ছা বেলে সা কলকের মুজিকা নারান দেচ্ছা বিং আবিং হেঁ দিচ্ছা বিং নারা কথা খাবি মা খেতে আলাই আবিং মাম ফয়লা মেসাজ বা জোনি সং মাস্ত নেবে মাকা গড়া তুর হালি রে খেলানে না মুজিকে দিয়ে নেবে করা যেন ফাতিম বা সিরো হতো বমে লোর না ফাতিম বা সিরো হতো নেবে হ্যাঁ মেসাজ রেতাং কাতা কাতা মালা মিনি উসি মা উন কাতা কাতা মালা মিনি হেই এই কাতা কাতা সেরে মাক দিয়ে মন কাতা কাতা বেসেরে মা দিয়ে মন কোন আবার ডোমিং গা মরিস গা ফুতুরু গা এটা নেবে সরি না মাও আকার কুসি মুজিকে নারা ইডা নারা নে ও ও সে মেল খাই দিয়ে বনাতি মাম ফুয়েল পারবেন্স বা উনি আলিং আডেল সিয়া তাম বা ওই নিয়ে তিনাং নেবে থ্যাংক ইউ বা নয় ইকম বা ওই হ্যালো তিনা হ্যাঁ মেজমো আনিম বোধ মেজমো আনিম বোধ ইয়ে গেলাই ও হো মাম ফুয়েল লি ফুই নেবে হাউ নিয়ে ডবে আও আতু আলু আনিয়ে মাই বে কালা হাউ তব মে হেলে দে নিয়ে ওই নেই এই তা ডোমি এমানি আসনে গা সুসার তেবে সাতু আলু আনিয়ে আসা মাম আউ জুরা নে নে সইতা কোকো কোকো কোকো বেবে তিনাম বা তিনাং সেমানা বা সেমানা ফুলাম বা ফুলাম লরম বা লরম ওইসামা কাতাল টিপস ওইসামা কাতাল হালুয়া নিয়ে মাগনে ফটো হাপুস ফটো হাপুস নম্বর ব্লকির টিকটক ব্লকির ফেসবুক ব্লকির এটা ক্রাইক নিয়ে মাকলা বেলে ব্লকির মাক্স নিয়ে ফুয়া বেলে ব্লকির হতো এবার ক কষা নেনেক নেনেক পাশে সেলুয়ানিয়া সাথে মাই মর এ হে বেবি সি মেলাবা ও লিভ ফালিতাং লিভ ফালিতাং সিনিয়ে কমেন্টারি মানে লিভ ফালিতাং সিনিয়ে কমেন্টারিও ইয়া উসি মাং ফুয়েলা হুনি ফুয়েলা দিদি কেলা মুজিকে বিতু গা মাই দেহ তি তুলু সিকে আর লং ই দে মাং ফুয়েলে লিফাম বাউনে ডবেন তামানি কুর্তি হেলা রে আবি ডবে মা কুর্তি হেলে তে সয়তিয়া কি এমা কুর্তি আছে না তো মেন্তি না ফাতি উনি গা নি এনে সং ক্রিয়ালা কানিক বাই তা মানে জুরানে এ মানে সেনে লাউসিতে নে জরে রে বিং ইনিয়া কারাক নে লাউসিতা ইরা ইনিয়া কারাক নে এমা সেলো তামানে মাকনে গোস্তা কুর্তি নে তামানে উসবাই তো বোধ নিয়ে ডবে মর সে নয় না ফাতে মা কুর্তি কুর্তি রে তানসা তানসা তানসা তানসা তানসা প্রমেতে হলে ফই ওই মাই হাও সেরা কে ইতে বোধ দিয়াং হামাক ফেতো নেবে মাক ইকুশন বাই ও হাউ জুর হাউ ডোমি ও পরমাতে তামসা ইকুশ তুরু হানে সে মাই হাও ইটা নেমাক দিয়াং হা ডোমি নে লাউসা ডোমি নে দিয়া এগোইস ডাবেন কুর্তি সয়তি না মরা ফালি মাও হে হে হে হে ফটো সির নে হাপু সুত না মাও মাই বে হাও তব মাক মে হেলে দে নি ওই নে মাও পুয়াতে সেনে সামাও ইতা ফুফু নে সেনে সামাও এনে এক নেনে কিতা কক নেনে এক নে কিতা সেলু নি আসা ইতা ডবে নে ফুফু পারা নি সেম্পরে নে সানে সা পারাক মাকানে সানে সা বন মারি সুসি অক্তাবি তরু দিয়ে বন মারিস দিয়ে গেলাই সেম্প্রে দিয়ে ও সি উগো গুরু বেসার দিয়ে বুরু কাসার ও বনা দিকে গা ফুয়েল লাউ কিনে মাই মাই আকিক মাক তব হেলা ও আজে কপু দিয়ে কালান দিয়ে বাই মেহতো থ্যাংক ইউ বাই মেহতো বরো না ইয়ে কালাই রে নে
Nebe, abing. Kon ema seling kune ma kita manteng na fighting o eman ema diang ita kiak ma mane kiak ba domi o jura ne. Ne ma de terlalu pasiensia fal. Ne osi de ema uza na fat ita nia diak sira ne. Ita nia diak sira, ita nia diak o ita nia karakter sira ema na fat yang tur nia karakter ba ita. Au heng muzik ta du corona agora ma kasa. Ne mak maung tau tia muzik ta uri da mai para hawak soi tia he. Foela para bens ba mi tu botak mai ta kasla muzik monok lai. Monok monok monok ho tu mai ta lai ta mensajing eh.

দেখো, ভিনিতি সিরো তো হিরানে মাকিতে নিয়ে মুজিকে রুয়াতাম বা ইয়ে কালানি হেং না ফাতিং অ মাসকে ডালামা বেকরাই রামসি সুয়ার হেলাম। ইনমস মুজিকে দিতাম ট্রিডার্স টাউন বার ওয়েট হ্যাট ইউ আসে নেত ইংলিশ সকলি আরাস কে তুয়া বেহা উলে মাকাস আরাস কে তুয়া সো ইরেবে ইরে বিং রে গোর লাইফ ক্যামেরা নে মানে আমাকে ইংলিশ মা কারাক নাইম বা ইংলিশ নাইম বা ইংলিশ না নাকলেশ এ হে ট্রেনিং সে নেই স্টুরাইল রে ট্রেনিং সে সে মুনাফাত স্টুডেন্ট ফোন গলায় এলি ফালি তাই তাই না ফাতিং কমেন্টার সেলুকতান নয় তেনে ওরা সেলে দিত না মিনুতু বালু তার মাথা তেনে প্রোগ্রাম এমাক মুজিকে রুয়ানা এই তুর ফল মাই তাই তেমান তে হিং কমেন্টারিও ডিপোজ দিতে বাগাস মুজিকে রুয়া ইকুস আনামাং মালাক বনাইতি হেটালি দিতে আনামাং অরজু টিএস বেলো আনবি মাছা করো না ফাতিং হেং না ফাতিং ও মাসকে ডালাম বালস পালস সেই টাকা হেলা